0: ভালো রয়েনি। কে থাক খবর আর তুমি আমি দেখি কিছু থাকব তোমরা কত দেশের মায় করছো
1: ঠিক ছ রোহিণী। আমি দুই জানার মাঝলাই মন পরাইনি আমি রিসাউন্ডিন
0: কি তিমাহরু 15-20 বছর কুন্ন সক্ছৌ
1: রোহিণী।
0: বাই।